0: ফান্ডিং, বজার সংযোগ এবং বিশেষজ্ঞ মার্গদর্শন।
1: আচ্ছা, যদি কেউ নয় ব্যবসায় আরম্ভ করা চাহিদি, সে কোন এই কার্যক্রমে আবেদন করে পারিবে?
0: না, এই কার্যক্রমটি সক্রিয় থিবা মহিলা পরিচালিত উদ্যোগ গুড়িকর বিকাশ পাইঁ। আবেদনকারী অতি কমরে 12 মাস ধরি সক্রিয় থিবা স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য হইথিবা আবশ্যক।
1: এহা দ্বারা কেউ মানে লাভান্বিত হই পারিবে?
0: ব্যবসায়ের বার্ষিক আয় পাইঁ নির্ধারিত মানদণ্ড পূরণ করিবাকু হেব। পঞ্জীকৃত ব্যবসায় পাইঁ 20 লক্ষ টাকা, গোষ্ঠীভিত্তিক উদ্যোগ পাইঁ 15 লক্ষ টাকা এবং ব্যক্তিগত উদ্যোগ পাইঁ 12 লক্ষ টাকা বার্ষিক আয় রহিবা আবশ্যক।
1: যদি জিএসটি, এফএসএস, এআই কিংবা অন্যান্য পঞ্জীকরণ আবশ্যক হুয়ে, সেথিপাইঁ কোন সহায়তা রহিছি?
0: এই প্রোগ্রাম মাধ্যমে বৈষয়িক ও আইনগত সহায়তা প্রদান করা যিব। এহা সহ ব্যবসায় পরামর্শ, উৎপাদর গুণবত্তা বৃদ্ধি এবং বড় বাজার সহ সংযোগর সুযোগ মধ্য মিলিব।
1: তবে উদ্যোগ গুড়িকর চয়ন কেউ আধারে করা যিব?
0: উদ্যোগ গুড়িকু 100 মার্ক মূল্যাঙ্কন আধারে চয়ন করা যিব। এথিরে সর্বনিম্ন 60 মার্ক রাখিবা আবশ্যক। সম্পূর্ণ মহিলাঙ্ক মালিকানা কিংবা পরিচালনারে থিবা উদ্যোগকু 15 মার্ক অতিরিক্ত সুবিধা মধ্য মিলিব।
1: চয়ন পরে কেউ প্রকারর সহায়তা মিলিব?
0: চয়ন করা যাইথিবা 18 জন উদ্যোগীঙ্কু প্রতিযোগিতামূলক অনুদান পাণ্ঠি অধীনরে নিজের ব্যবসায় যোজনা উপস্থাপন করি 15 লক্ষ টাকা পর্যন্ত অনুদান পাইপারিবে। এহা সহ ব্যবসায় বিস্তার পাইঁ 0% সুদ্ধরে সফট লোন সুবিধা মধ্য উপলব্ধ রহিছি।
1: তবে আবেদন কিপরি করা যিব?
0: এথিপাইঁ গ্রাম পঞ্চায়েত স্তরীয় সংঘ মাধ্যমে কিংবা সিধাসলখ মধ্য আবেদন করিপারিবে।
2: আবেদনর শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026।
1: পুনি থরে মনে রাখন্তু, 21 সেপ্টেম্বর 2026।
0: যোগ্য মহিলা উদ্যোগী মানে শেষ মুহূর্তকু অপেক্ষা নকরি শীঘ্র আবেদন করন্তু। আজির ছোট গ্রামীণ উদ্যোগ হইপারে আসন্তাকালির বড় ব্র্যান্ড।
1: কৌশল তাঙ্কর, উদ্যম তাঙ্কর, এবে সফলতার পরিচয় মধ্য তাঙ্কর।
3: সশক্ত মহিলা, সমৃদ্ধ ওড়িশা।
4: শুনুলে প্রায়োজিত কার্যক্রম এন্টারপ্রাইজ ইনকিউবেশন।

0: ধরতী পূজা, মাটি মার পূজা, মাটি এবং মানুষ, মানুষ এবং মাটি, অবিচ্ছেদ্য সেমানকর সম্পর্ক সৃষ্টির প্রারম্ভরু প্রতি প্রত্যেকঙ্ক জন্ম অবিলয়ের লিপিবদ্ধ কাহিনী এই ধরতী মা গর্ভরে। অথচ বস্তুবাদী সভ্যতা বিজ্ঞানের দোহাই দেই আধুনিক যন্ত্রণা ক্লিষ্ট মানুষ গোটিয়ে দিগরে মা পরি তার এই মাটিকু রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার বিষোদ্গারের অন্তসারশূন্য করে তোলুছি। প্রকৃতি ও পরিবেশকু নিজের স্বার্থ সিদ্ধি পাই ধ্বংসাভিমুখী করে বঞ্চিবা পড়িবার অস্তিত্বকু বিপন্ন করুছি। এবং অন্য দিগরে তথাকথিত শিক্ষা সভ্যতার বঞ্চিত সেই আদি মানুষটি জানে না কাহিকি মথার ধরতী মার মাটিকু স্পর্শ করে ছল ছল আখিরে প্রার্থনা করুছি তা বন সম্পদর সুরক্ষা পাই অস্তিত্বর সুরক্ষা পাই।
1: ওরে কোরা মে।

0: তেরবা সর্তে ভাই বইনি মনকে মুই ডমরু জোয়ার করে দিলিনি
1: এতে এতে মুই বিছাইলিনি
0: আলে আপা
1: এ দে সুরবালি মিছে জোয়ার করলানি ভাই বইনি মন
0: আলে এলে আমার আপা সঙ্গে আজি ভিড়লু এলে ই আপা ই কাই এমতি মারলানি পানি যে ছন্নেক বিষয় নাই দেখনি
1: ওই দেখানি মুই মিছা তো সমান ফানি সে চাতড়ি খাটা তো হয়ে সে গোটে অনেক দাঁড়লি আর সমান মুখে বরফর লাগে সারব লাগে সমান এমতি সমান বিজলি আছে যে না খনি
0: হ্যাঁ এমতি সমান তপলা তপলা আই ডিকাশন কে হলো জিকি দেবি বলবা তাই তো থমনা থমনি জ্বলি গেল তারপর তপলা তপলা খাপরা লাগছে
1: খাপরা লাগছে হ্যাঁ
0: এই আপা আজি খাই সে আমার গোটে বড় আজ্ঞা গোটর জন্মদিন বিনোবা ভাবে মহাত্মা গান্ধী আমার রেলাই কি নেই গান্ধী মহাপ্রুর কথা শুনিকি তার সঙ্গে বিড়ি করি আইপনে আমার দেশর লাগি কেতে বড় বড় কাম করে আরি জন কাইসে গরদুয়ার না রেবার লোককে ভূমিহীন লোককে ভূমি দিয়া বলি করি গোটে ভূদান আন্দোলন আই করেলা কেড়ে বড় লোক আই আন্দোলন করবা লাগি আমার সব গরিব লোক আদিবাসী লোক সব লোককে হাই বেললে এবে পতে খাই ভূ দান দেলাইনি সরকার এটার কাজে আমার সব লোক রায় মাপুরু আকা কি নাই এলে এ আপা কথা শুনলু গীত মিশা শুনলে সে সর্দা লাগছি
1: ওই গীত আবে সে ফানি যেন্তি মারলানি গীত শুনলে সমান ডেমসা বজাইলে নাচ করলে তো হয় সমান কোন বাটে সে উড়ি যাইছি আমার পশনা উতরি গেলে সমান আর চা নো পিউনি পশনা উতরি তো সারি আর
0: বাজাইবি কি
1: হ্যাঁ বাজা হয়

0: sky ni kola kala git.
1: Kian tila kala budi kala kala kinai.
0: Yale amor jono aji kal to chas basor din.
1: Chas basor din a no khoni saman galuni se rub bahe. Ami saman chikon sorso chikon lahai daluni. কোন মশা মশি চাবলে মিশে তখন ডেঙ্গু জ্বর হয়েছে কি নাই সেটার কাজে আগর তুমি যা করতাম গাগরকে প্রথম যত্ন করবার
0: আছে
1: তার কাজে সমান গাগরনি আজ যা কমিশা নড়িয়া চিকন সরষে চিকন লাগা করে গেল নিকাই
0: মাতরে দেয় আমার জন চাষ করলু নাকি নাই আই ফসল অধিক পানি হি করি কি পানি উনা হি করি আই ফসল কেড়ে কেড়ে দেয় নসি যাইছে কি নাই
1: নসি গেলানি
0: ওই নসি যাওয়া ফসল কে সরকার আমার কাজ যোজনা করি করি আই মূল মিশা বার বলি করি কাই কাই টাউন দেলানি পর আইটা মুই গোটা আগিয়া কে পচারলি শুনু কি
1: শুনু
2: আলো বাবু তোমার পরিচয় হলো কুয়া
3: মুই গোটা কৃষি কর্মচারী থিলি লংটা পুডানে এবে তে রিটায়ার্ড হই গলি গড দুই বরস হই গলা নি এবে মুই চাষী মানে কে খন্ডে সুবিধা করবি বলি করি পেপার মিল লগে নাই গে মুই মিশা গোটা সার দোকান গোটা করি আছে লোক আমি তো পাঠ পড়ছিল চাকরি করছিল এগ্রিকালচার ডিপার্টমেন্টে আর লোকমানকে মিশা খন্ডে সুবিধা করবা বলিকিরি রোগ উপরে মিশা খন্ডে ভাল ভাল অস বিহন মানে দেবা বলিকিরি হাইতে মিশা গোটে দোকান পকাই আছে
2: বড়িয়া কাম করলা আচ্ছা এলে তোমার না অলপ সাগি দিয়াস বাবু
3: মোর না হয়েছি সংকেশ দাস
2: এলে ই জন আমার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলি করে গোটে যোজনা জন আছে আমার চাষী ভাই মনের কাজে ভাল আই কি কেনতা
3: এটা কেনতে বলে আজিকালি বর্ষা পানি এটা মানে কি কিছু গ্যারেন্টি ন হেলানি আগ তো নাই কি লোক ইন্স্যুরেন্স বলে কাটা বলতে লাই মাত্র এবে সরকার যোনটা করলানি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আইথানে তোমে যোন করি দেলে তোমাকে তোমার কোনটা ক্ষতি হেগলা যেমনি আজিকালি বর্ষা হেগলানি কুয়াপথর হেলানি আর পোক কীড়া মানে খাইদেলাইনি লোক নাই কি কমতি কমতি আর সে মাছি মানে বসি করি লোক মানে আমার চাষ বুড়ি গলা বলিকি নাই কি কমতি বিষ খাই দেবা কেনটা মরি যাবা চাষী মানে আইটাকে সুবিধা করবা কাজে আমার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা গোটে কলে নাই আমি যেমনি আমার ইন্স্যুরেন্স করলে আমার ভাল মন্দ হলে কোম্পানি আমাকে ডাবু দেলানি সেমতি তোমার চাষ নষ্ট হয়ে গেলে নাই আইটাকে ক্ষতিপূরণ বাবদিকে আমার সরকার তুমি ইন্স্যুরেন্স করিলে আইটা ডাবু দিয়েছি লোক মধ্যে
2: আমার
3: চাষী মানে নাই কি হাইটা না বুঝিকিরি না হো আমার বাট কেনাল আছে আমার ফসল নষ্ট হয়েছে বলিকিরি হাইটা নগলাইনি
2: ইন্সুরেন্স
3: নকলাই 10 সেন্ট রেবা

0: চাষিমিশা করছি, আর 10 একরা থিবা চাষিমিশা করিপারছি, আইটাকে কিছু নাই। এটার কাজে বললে নাই কি যে রুনি মনকর কাজে নাই কি আম ল্যাম্প থানে হাইতে তাঁকর না করলে মিশা তাঁকে কাটি দেবাই যাব, ইন্সুরেন্স করে দেবাই। যে অন রুনি মনকর কাজে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেবক আজ্ঞা মানে আছ, আজ সেবক আজ্ঞা নহলে মিশা নাই কি আমার কৃষক সাথী মানে সব পঞ্চায়েত মানে আছ, হাই থানে তাঙ্গ মানে কইলে নাই কি তাঙ্গ মানে সব যোগাযোগ করে দেবাই।
1: এলে এটা জন চাষি ভাই মানে আমার আমি সরকার থানু রন নি রেবা আই মন ওটা ল্যাম্প মানে কটি যাইছি বলবা কথা।
0: ল্যাম্প হোক ব্যাংক থানে যেমতি আমি রুণী মনে ইয়ে নাই কি তাঙ্গ মানে কাটি দেবাই গা
1: কাটি দেবাই।
0: কাইগে না বললে তাঙ্গর ডাবু তাঙ্গর অ্যাকাউন্ট কার যাইছি ঋণ করবাটা ইন্সুরেন্স ডাবু আসলে তাঙ্গ মনে কে হাইটা কটি যাইছি হইরান ন হতো বলি কিছু নাই গে হাইটা সুবিধা করে।
1: এলে বাবু ই জন কাইছে আমার ই ফসল বীমা যোজনা, এটা ই ভাগ চাষি মন কে মিশা মিলছি কি নাই?
0: ভাগ চাষি মনে করে আছে, ভাগ চাষি বললে নাই গে ভাগ চাষি মনে কে এবার সিস্টু বলবাই হাইটাকে আমার দেশিয়া ভাষাটি সিস্টু যারটা করলাইনি হাই তার থানে খন্ডেকে লেখিগিরি করবার আছে যে নাই ই লোক মরটা চাষ করলানি বলিগিরি নাই গে সেটা গোটে তাঙ্কর অলগা কাগজ আসবো ইন্স্যুরেন্স করবাকে গলে নাই গে সেটি তাঙ্কর কাগজ হয়েছে তাঙ্কর সিটি মিশা ফিল আপ করি দেলে নাই গে ভাগ চাষি মানে মিশা পাই ভাই সেইটা।
1: এলে এই জন বীমা যোজনা এটা পানি না মারি করি চাষ করা ফিগলা কি অধিক পানি করি চাষ করা ফিগলা বলে একা দেশি কি আর কাই কাই রকমের হেলে মিশাই বীমা দেশি?
0: আর কাই কাই রকম বললে এবার কিড়া মাছি লাগ গলাইনি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: চাষি মনে করো
1: হুম
0: হাইটা হলে মিশা লোক পাই পাই। তার পথে এবে খরা দিনে অদিনিয়া বর্ষা মানে হেইকিরি কুয়া পরা পথর মানে পড়লানি
1: হ্যাঁ
0: হাইটা হলে মিশা তোমার ফসল নষ্ট হয়ে গেল বলে হাইটে মিশে পাই ভাই। খালি মর্দি হেলা কি বেশি পানি মারলা বালি মারলা হাইটা বক্কা বলি কিছু নাই।
1: বীমা থানে বান্ধবা কাজে এটা একরাকে কেতে কেন্তি ডাবু লাগলা নাকি এটা কাই হিসাব হয়?
0: এবে তো ইয়ে করিলা
1: হ্যাঁ
0: আমার সরকার ইন্স্যুরেন্স পিলাম ধর আমার লগে আসিল ভাই
1: হ্যাঁ
0: সব আগে কথাবার্তা হয়েছে আমার পুরনা লোক বলি করি আজ্ঞা বলি করি আমার সঙ্গে কথাবার্তা হইতে ভাই।
1: হ্যাঁ
0: এবে এই বর্ষা দিনে যেটা হেলা
1: হ্যাঁ
0: সেটা গড় টঙ্কা একরাকে গড় টঙ্কা বাঁধল উসু বললে এটা হয়ে যাই বনাই দিতে
1: এলে এটা কি লক ঠক মিশাল নাই বলবা কথা?
0: নাই নাই গড় টঙ্কা বাঁধ দেলে নাই কি তাঙ্গ মানে ইন্স্যুরেন্স করতেলে ইন্স্যুরেন্স করিকিরি এবে মিশা লোক যাই করি কেতে লোক বনাই চিনতি
1: হুম হুম
0: ইন্স্যুরেন্স দাবু গড় টঙ্কা কে গোটাই করা বললে তাকে আমাকে দাবু না বান্ধবাকে পড়লা বললাম
1: এলে আমার এবে দেখা গোটে টঙ্কা নি করি ইন্স্যুরেন্স কোম্পানি কে কিছু তো লাভ না হেতেরে। এলে এটা সরকার মিশা কাইটা অলপ ডাবু ডুবা ইন্স্যুরেন্স কোম্পানি কে দেতে শিখাই কি বলবাটা আমার
0: এটা কাই হেলানি বললে আমার দিল্লি সরকার আর ওড়িশা সরকার
1: দুইটা সরকার
0: দুইটা সরকার মিশি গিরি
1: হ্যাঁ
0: আজ ডাবু আমি গড় টঙ্কা কিছু হেলে মিশা চাষি থানলে নেবার আছে বললে কে আর নাই গিরি আইটা টঙ্কাটি লেখে নেলাই
1: এলে ই জন নেবাটা তো গোট রুপিয়া নেলাই আর আমার সরকার আগে এমন হাতরলে মিশাই গেলাই হাইতি মাত্র দেবা বেলে এবে মোর বেড়া আনে ফসল নষ্ট হয়ে গেলা এলে দেবা বেলে এটা একরাকে কেতে কেমতি দেশি কি কাই হিসাব হয় এটা?
0: না না এটা দেখো একরাকে বললা বলকে নাই গে
1: হ্যাঁ
0: তার আমার যেমতি কেত ভাগ নষ্ট হেলাছে আইটাকে দেখি গিরি ডাবু দেবাই। এবার
1: ও
0: আমি
1: হো
0: 10,000 টাকার আমি ইন্স্যুরেন্স হেলাম আমি যদি ডাবু দেবেন গা একরে কাজে আমার সবু যাক নষ্ট হইলে 10,000 টাকা মিলছে নাই বলে এবার অধা যদি নষ্ট হেলাছে বলে 10,000টা 5,000 টাকা মিলছে সেমতি তাঁকর হিসাব মানে করবা সেটি কি দেয় নাই কি আমার তহসিলদার আজ্ঞা আর আমার এগ্রিকালচার আজ্ঞা আইটা মানে যাইকিরি সেটা মানে দেখবে দেখিকিরি তাঙ্কর কেত পরসেন্ট নাই কি নষ্ট হয়েছে সেই হিসাবে দেবু দেব।
1: দেবাই হ্যাঁ বড়িয়া এটা আগা বড়িয়া। এলে ইতি আর চাষি মনে আমার ঠকবি বলে ন হে
0: ঠকে গেল না হে কি কি কোন অফিসার মিশা না ঠকি পারে
1: হ্যাঁ এমন
0: গোটে
1: যাই
0: লোক
1: করি হ্যাঁ
0: গোটে লোক গোটে ডিপার্টমেন্ট গেলে ঠকি দেবাই কি কাই করবে বলবা
1: হ্যাঁ
0: আমি যে গেলো আমার সাঙ্গে নাকি আড়াই যাইছি আড়াই আর রিপোর্ট দেলা পথে আর গোটে সে ইন্স্যুরেন্স বালা আইছি সব মিশিকিরি যাই যাইকিরি।

তো পাই এই চলচ্চিত্রে শিল্পী কুমার বাপি এবং তপু মিশ্র নিজস্ব গীতক সঙ্গীতরে সজাইছেন মন্মথ মিশ্রা।

লভ মাস্টার এই চলচ্চিত্রে শান এবং তপু মিশ্র নিজামক গীত সঙ্গীত অভিজিৎ মজুমদার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা শক্তি, মহাকাশ, দক্ষতা এবং জনসম্পর্ক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগ বৃদ্ধির সমীক্ষা করেছেন। নয়াদিল্লিঠারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সম্বলিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রসঙ্গে মত বিনিময় করেছেন। উভয় পশ্চিম এশিয়া এবং ব্ল্যাক সি অঞ্চলের চালিথিবা বিবাদ সম্পর্কে আলোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসব বিবাদর কূটনৈতিক স্তরের আলোচনা দ্বারা সমাধান সম্ভবপর হয়ে দোহরাইছেন। ভারত শান্তি প্রতিষ্ঠা ক্ষেত্রে সহায়তা প্রদান লাগি সর্বদা প্রস্তুত অছি শ্রী মোদী কহিছেন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পক্ষ কুহাযাইছি উভয় প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং রাষ্ট্রপতি শ্রী পুতিন রুশ্র আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইউনোপ্রোম ইন্ডিয়া স্বাগত করেছেন্তি। ভারতের এই প্রদর্শনী প্রথম থরপাই চলিত মাস 9 তারিখর আরম্ভ হয়েছিল। উভয় দেশ মধ্যে বাণিজ্য এবং শিল্প সম্পর্ককে বৃদ্ধি করা লাগি গুরুত্ব প্রদান করা। উভয় নেতা ইউনোপ্রোম ইন্ডিয়া প্রদর্শনী পরিদর্শন করে এবং অংশগ্রহণকারী মত বিনিময় করে দুই দেশ মধ্যে রণনৈতিক ভাগিদারিতা সম্পর্ককে সুদৃঢ় করা নিয়ে উভয় নেতা সহমতি প্রকাশ করে। রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রুষ বার্ষিক সম্মিলনী যোগ দেওয়া লাগি প্রধানমন্ত্রী রুষ যা নিমন্ত্রণ করেছেন। আজ সন্ধ্যায় শ্রী মোদী ইরান রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান দ্বিপাক্ষিক আলোচনা করার কার্যসূচী রয়েছে। রাষ্ট্রপতি পেজেকসিয়ান আজ অপরাহ্নে নয়াদিল্লিতে পৌঁছিছন্তি। পশ্চিম এশিয়া সংঘর্ষ পরিস্থিতিকে দৃষ্টি রাখি উভয়ঙ্ মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ মনে করা যাচ্ছে। নয়াদিল্লিঠারে মধ্যে সম্মিলনী অবসরে শ্রী মোদী জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুটেরেসঙ্ক সাক্ষাৎ আলোচনা করবে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু জনসাধারণকে পরিবেশ অনুকূল মাটির তৈরি গণেশ মূর্তি পূজা করে গণেশ চতুর্থী পালন করা লাগি নিবেদন করেছেন। শ্রীকাকুলমঠারে আজ আয়োজিত এক কার্যক্রমে সে ছাত্রছাত্রী মানুষ মাটির তৈরি গণেশ মূর্তি বণ্টন করে সে কহিছন্তি মাটি মূর্তি ব্যবহার দ্বারা এহা পরিবেশকে সুরক্ষিত রাখিবা সহ প্রকৃত ধার্মিক মনোভাব সহ পালন অনুভব হইতে। গণেশ চতুর্থী পূর্বরু সমস্ত নির্বাচন মণ্ডলী মুখ্য কার্যালয়ে গণেশ মূর্তি বণ্টন করা লাগি সে কহিছন্তি। এহাদ্বারা স্থানীয় কুম্ভারবর্গর লোকমানে উপকৃত হইপারিবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক ভোকাল ফর লোকাল আহ্বানকে কার্যকরী করা লক্ষ্যে এবং স্থানীয় কারিগরমানকে আর্থিক সহায়তা এবং জীবিকা উপার্জনার সুযোগ দেওয়া লাগি এহা এক উচিত পদক্ষেপ হইপারিব বলে সে কহিছন্তি। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কহিছন্তি ভারতর শক্তি সুরক্ষা শিল্পভিত্তিক প্রতিযোগিতা এবং জাতীয় সুরক্ষা দিগরে খনিজ পদার্থগুলিকর গুরুত্ব রয়েছে। নয়াদিল্লিঠারে উন্নত পদার্থ গুরুত্বপূর্ণ খনিজ এবং ধাতু পর্যবেশিত তৃতীয় বিশ্ব সম্মিলনী যোগ দিয়ে ডক্টর সিং কহিছন্তি প্রযুক্তিবিদ্যা বিকাশর পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ ধাতু এবং খনিজ পদার্থগুলিকর প্রমুখ ভূমিকা রহিব। শক্তি সুরক্ষা শিল্প প্রতিযোগিতা এবং জাতীয় সুরক্ষা ক্ষেত্রে মধ্য এগুলিকর চাহিদা রহিব। জুনিয়র এশিয়া কপ হকি ফাইনালকু ভারতীয় পুরুষ দল উন্নীত হয়েছে। চীনর মোকিঠারে চালিথিবা সেমিফাইনাল ম্যাচ্রে ভারত মালয়েসিয়াকু 3-1 গোলরে পরাস্ত করেছে। ভারতর অধিনায়ক আনমল এক্কা দুইটি গোল দেবে সুখবিন্দর গোটিয়ে গোল দিয়েছেন। পাঁচথর বিজেতা ভারতীয় দল পুল এ গ্রুপ্র শেষ ম্যাচ্রে চীনকু 15-0 গোলে পরাস্ত করেছিল। আসন্তা রবিবার ফাইনাল ম্যাচ্রে ভারতীয় দল দক্ষিণ কোরিয়াকু ভেটিব। দক্ষিণ কোরিয়া পাকিস্তানকু 4-1 গোলে পরাস্ত করে ফাইনাল পর্যায়ক উন্নীত হয়েছে। আসন্তাকালি ভারতীয় জুনিয়র মহিলা দল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকু ভেটিব। মহিলা এশিয়া কপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেটর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ্রে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যে মুকাবিলা হব। দুবাইঠারে এই ম্যাচ ভারতীয় সময় রাতে 8টায় আরম্ভ হব। ম্যাচ্র বিজেতা আসন্তা রবিবার দিন ফাইনালে ভারতকু ভেটিব। অন্যপক্ষে ভারত প্রথম সেমিফাইনালে বাংলাদেশকু 40 রনে পরাস্ত করে ফাইনালে পৌঁছিছে। ভারতর অধ্যক্ষতায় নয়াদিল্লিরে আসন্তাকালিঠার আরম্ভ হব অষ্টাদশ ব্রিক সম্মিলনী। বিশ্ব নবসৃজন এবং সমাধানর গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাবে উভা হয়েছে ব্রিক্স সদস্য রাষ্ট্র, কহিলে প্রধানমন্ত্রী। বিশ্বর অবশিষ্ট রাষ্ট্রগুড়িক তুলনায় ব্রিক্স সদস্য দেশগুড়িকর আর্থিক ক্ষমতা দুইগুণ বৃদ্ধি নিয়ে দেলে সূচনা। নয়াদিল্লিরে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ মধ্যে সহযোগ বৃদ্ধির সমীক্ষা কলে প্রধানমন্ত্রী এবং রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এবং মালয়েসিয়াকু হরাই ভারতীয় পুরুষ দল জুনিয়র এশিয়া কপ হকি ফাইনালকু উন্নীত। সংবাদ শেষ হলা।